พวีปิสนอกตีลังพวีเฮปรชังยองเอวชกรีพีรับฮายีพิวมันกีอนารูรีเมนเตอร์They lang work race ne research audience interactive survey and evaluation. Lengbak ni ko mobile apps yong I. EPU aging mon hayito wa irukom a program ki announcer. Kam jule is yang suwe imen toy yong ki program. EPU le ye ni they work nyan pi hak link na Facebook nek te register. Aging mon yong pi yurap ko I. Open pa wai wo ra ye na mo pa ka akash wani. Kam te hamando kam ki nong app hidan. Henry.Yak hamat hewa wanra ikanlah curup bagi race mobile app.